নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শুরুতেই বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY নিয়ে দু চার কথা। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY হলো ভারত সরকারের একটি আবাসন প্রকল্প, যার লক্ষ্য গ্রামীণ এবং শহুরে গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারকে পাকা বাড়ি ছাদসহ তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পে গ্রামীণ এলাকায় প্রায় 1,20,000 টাকা এবং শহুরে এলাকায় বিভিন্ন স্ল্যাবে ভর্তুকি বা ঋণের সুবিধা দেওয়া হয়। এটি দুই ভাগে বিভক্ত, PMAY গ্রামীণ এবং PMAY আরবান। এবার বলি প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল বৈশিষ্ট্য এবং সুবিধে নিয়ে কিছু কথা। গৃহহীন এবং অস্বাস্থ্যকর বা কাঁচা বাড়িতে বসবাসকারী দরিদ্র পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া। গ্রামীণ এলাকায় বাড়ির তৈরির জন্য সাধারণত 1,20,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়, যা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে আসে।

0: এবং শহুরে এলাকায় সাশ্রয়ী মূল্যের ঋণের ওপর সুদের হার হ্রাস করার সুবিধে রয়েছে। আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আগে কোনো পাকা বাড়ি থাকা চলবে না। অফিসিয়াল PMAY ওয়েবসাইট বা স্থানীয় পঞ্চায়েত পুরসভার মাধ্যমে এটি আবেদন করা যাবে। আধার কার্ড, আয়ের প্রমাণপত্র, সম্পত্তির বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নাম্বার ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্র হিসেবে দেখাতে হবে। শুনলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY নিয়ে সংক্ষেপে কিছু কথা। এরপর শুনুন স্বরচিত কবিতা, বলছেন মুকুলিকা মণ্ডল।
1: আমার স্বরচিত কিছু কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। যুগ পাল্টাই পাল্টাই জীবনযাত্রা, তবু কুসংস্কার ধর্মের হানাহানি থেকেই যায়। আমার প্রথম কবিতা অশ্বমেধ ঘোড়া। এখানে সূর্য সংযোজনে পৌঁছায়, অশ্বমেধ ঘোড়া সীমানায় ঘুর ঘুর করে। এখানে সূর্য সংযোজনে পৌঁছায়, অশ্বমেধ ঘোড়া সীমানায় ঘুর ঘুর করে। মানুষের সৃষ্টিতে মানুষ অবাক হলে আলোচনা প্রসন্ন হয়, পথ বিপথে হাঁটলে দুরহ যাত্রা। মঞ্জিল খুঁজে হাঁপিয়ে ওঠে পরমায়ু, মঞ্জিল খুঁজে হাঁপিয়ে ওঠে পরমায়ু। শহর বুক পকেটে ভরে রাখে চরিত্রের দাগ, মধ্যবিত্ত সংসার সংজ্ঞায়িত হতে থাকে চালে ডালে। সূর্য মানে আলো, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্য মানে আলো, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। কার আলোতে কে কতটা উজ্জ্বল, এই সমীক্ষা ফুরালে ফুরিয়ে যায় বিজ্ঞান। মানুষ তো কর্মে বাঁচে, তবু ধর্ম এসে লেজ নাড়ায়। মানুষ তো কর্মে বাঁচে, তবু ধর্ম এসে লেজ নাড়ায়। মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে দ্বিতীয় কবিতা খাতা ও কলম। নিয়মের গোড়ামিতে পরিস্থিতি তালাবদ্ধ, নিয়মের গোড়ামিতে পরিস্থিতি তালাবদ্ধ। এখন কোন চাল কোন মাথা গোজার ছাউনি ভরসা যোগাবে, অবাধ্য তাড়না খেটে খাওয়া সংসারে হজম শক্তি বাড়ায়। অভাবী হেসেল বেসামাল পালকি, উন্মাদনায় পিছপা। গান শূন্য একতারা চিংড়িবিহীন লাউ ঘণ্ট, জীবনের গোলা ভরাতে লাঙলের ফাল। দায়িত্ব কাঁধে খুঁজে বেড়াই বর্ষার মাটি, সমস্যার হাল ধরে খেয়া টানতে ব্যস্ত হাবুডুবু নদীতে নৌকার মাঝি। সমস্যার হাল ধরে খেয়া টানতে ব্যস্ত হাবুডুবু নদীতে নৌকার মাঝি। গলে যাওয়া মোমের আলো ফুরিয়ে এলে অবশিষ্ট রাতের হাতে তুলে দেই খাতা ও কলম। গলে যাওয়া মোমের আলো ফুরিয়ে এলে অবশিষ্ট রাতের হাতে তুলে দিই খাতা ও কলম। দূরত্ব অতিক্রম করে মিশে যেতে চাই ভালোবাসার ঠিকানায়। তৃতীয় কবিতা যার নাম শিকড়। অস্তগামী সূর্য কি শোকে ডুবে যায়, হাতছানি দেওয়া মেঘ সুদূর থেকে ভালোবাসার ঠিকানা পাঠায়। হাতছানি দেওয়া মেঘ সুদূর থেকে ভালোবাসার ঠিকানা পাঠায়। আমার তো মাটির সাথে শিকড়, পরিস্থিতির পা বাঁধা। আমার তো মাটির সাথে শিকড়, পরিস্থিতির পা বাঁধা। জিজ্ঞাসাবোধক গল্পগুলো বাদসাদে অবলীলায়, পেরেক ঠোকা দেওয়ালে অবাস্তব কল্পনা। আমাদের প্রত্যক্ষদর্শী হয়ে ওঠার চেষ্টা।

বাকি পড়া বাতিল খাতায় ধুলো মাখা মনের কোণে খামতিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সময় সুযোগ দিলে ফিরে আসব সাব্যস্ত করা দিনে, সময় সুযোগ দিলে ফিরে আসব সাব্যস্ত করা দিনে। আমরা আসলে নির্ভরতার খুঁটিতে অভ্যস্ত, কোথাও না কোথাও থেকে যাওয়ার গল্পে বাঁচি। চেনা অচেনার ভিড়ে এ কবিতা মানুষের কথা বলে। পরের কবিতা অচেনা শহর। দিনের আলো ফুরিয়ে এলে উচ্ছৃঙ্খল মানবতায় জন্ম নেয় বন্ধা পৃথিবী। দিনের আলো ফুরিয়ে এলে উচ্ছৃঙ্খল মানবতায় জন্ম নেয় বন্ধা পৃথিবী। জন্ম জন্মান্তরের ভ্রণে ঘটে গর্ভপাত, তবু বৃষ্টি আসে সৃষ্টির প্রচার নিয়ে, তবু বৃষ্টি আসে সৃষ্টির প্রচার নিয়ে। যেভাবে মানুষ ডুবে যাচ্ছে তমাশার অন্ধকারে, আলোকরেখা উজ্জ্বলতা হারিয়ে সৌরজগতে ফিরে যায়। অবাক লাগে, অবাক লাগে এতকালের চেনা শহর বদলে যেতে দেখে। আশাবাদী খেয়াল কেবলই জেগে ওঠে, আশাবাদী খেয়াল কেবলই জেগে ওঠে হতাশার অন্ধকার থেকে আত্মরক্ষার দাবিতে। সমাজের স্লোগান ইতিহাস তৈরি করে আগামীর। কবিতা কি মনের কথা বলে, হৃদয়ের কাছে এসে বসে? সে কি বিজ্ঞাপন বিজ্ঞাপনে ছাপতে চায়? পরের কবিতা মার্কস। সিরাজদৌল্লার ইতিহাস নিয়ে ভারাক্রান্ত দেশ, ভব ঘুরে পরিস্থিতির পরিসর ঘেটে দেখি জীবন নেমেছে পথে, ভব ঘুরে পরিস্থিতির পরিসর ঘেটে দেখি জীবন নেমেছে পথে। মুখে মাস্ক দিয়ে ঘুরে বেড়ায় ধুলো জমা উদ্দেশ্য, রাস্তার মোড়ে দাঁড়িয়ে নেই অপেক্ষা, ঝাঁপি নামিয়ে দোকান ঝুলছে বন্ধ তালাই, ঝাঁপি নামিয়ে দোকান ঝুলছে বন্ধ তালাই। বাঁশের সেতুর ওপর হাঁটা প্র্যাকটিস করতে টলমলে হয় পথ। আমার কবিতারা কখনোই বিজ্ঞাপনে যায় না পরিচয় ছাপতে। প্রতিটি সকাল মানেই নতুন করে জেগে ওঠা। পরের কবিতা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। প্রতিটি সকাল নবজাগরণ, প্রতিটি সকাল নবজাগরণ, প্রতিটি প্রহর স্বপ্ন দেখায়, ডিগবাজি খেতে খেতে এগিয়ে চলে পথ। কখন যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সহায়তায় কবিতা হয়ে ওঠে, কখন যেন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সহায়তায় কবিতা হয়ে ওঠে। ভোরের অস্পষ্ট আলোয় দেখা যায় প্রতিভার মুখ, ভোরের অস্পষ্ট আলোয় দেখা যায় প্রতিভার মুখ। শুরুর চেষ্টা শুরু থেকে এগিয়ে যায় অভিনব চেতনায়, ভেসে ওঠে কত শত শতাব্দী। চোখ মেলতে 15ই আগস্ট, সোনার বাংলা, সাদা গেরুয়া সবুজ মনে গুনগুনিয়ে ওঠে জাতীয় সঙ্গীত। আজাদ স্বপ্ন আলোর জানালায় রেখে যায় সূর্যকে, আজাদ স্বপ্ন আলোর জানালায় রেখে যায় সূর্যকে। শীতের তাপমাত্রা উষ্ণতার গালে চুমু দিয়ে প্রতিশ্রুতির হাত ধরে, ইতিহাস হয়ে ওঠার আগে মানুষ পাল্টে ফেলে জীবন। মানুষ কি চায়, প্রকৃতি ধ্বংস করে সভ্যতার ঘর বাঁধতে? প্রকৃতি বিষয়ক কবিতা নিউজ। ইচ্ছা ছিল পাতায় পাতায় শালক সংশ্লেষ আর অক্সিজেনে ভরিয়ে রাখব জীবন বিজ্ঞানের খাতা। ইচ্ছা ছিল

0: পাতায় পাতায় শালক সংশ্লেষ, আর অক্সিজেনে ভরিয়ে রাখব জীবন বিজ্ঞানের খাতা। ফুলের সৌন্দর্য প্রজাপতির মধু সংগ্রহে জন্মাবে সৃষ্টির গল্প। কিন্তু সবুজ হারা পৃথিবীর যে শ্বাসকষ্ট, হলুদ পাতায় নিয়তি অকালেই ঝরে পড়ে, কিন্তু সবুজ হারা পৃথিবীর যে শ্বাসকষ্ট, হলুদ পাতায় নিয়তি অকালেই খসে পড়ে, জলশূন্য কপালে চিন্তার ভাঁজ, কুরুলের ঘায়ে কেটে গেছে সুখ শান্তি, নেতিয়ে পড়েছে জনবহুল শহর নাগরিক বিকাশ, নেতিয়ে পড়েছে জনবহুল শহর নাগরিক বিকাশ, শিকড় উপড়ে ধ্বংসস্তূপে সভ্যতা ঘর বাঁধে, ছায়াহীন ভবিষ্যৎ নিয়ে তৃষ্ণার্ত প্রতীক মাটির ফাটলে, অসুস্থ জীবন বনানী পাখির গুঞ্জন নদীর কলতান মেঘ বৃষ্টির খেলা ভুলে অবসর প্রাপ্ত, সময়ের পিঠে বিকারহীন জগৎ, গাছ কেটে বান্ডিল বান্ডিল কাগজে ছাপা হয় প্রতিদিনের নিউজ।
1: স্বরচিত কবিতা শুনলেন মুকুলিকা মণ্ডলের। এখন শুনুন রম্য রচনা সুখী দম্পতির সাতকাহন, বলছেন লিলি দাস।
2: সুখী দম্পতির সাতকাহন নিয়ে বলতে হবে? দাম্পত্য জীবনে দীর্ঘ সময় তো 2020 ম্যাচ খেলতেই পেরিয়ে গেল, একটা সিরিজ শেষ হয় না আর একটা এসে হাজির হয়। হ্যাঁ, দাম্পত্য বলতে একটা মজার কথা মনে পড়ে গেল। ঝিমকি মানে আমার নাতনি থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা রেখেছে, আমারই ইচ্ছেতে আর কি। সেদিন খাবার খেতে খেতে বলল, জানো বাংলা ক্লাসে আজ খুব ফানি হয়েছে, বলে ভালো শুনি। আমাদের আজ সন্ধি শেখানো হয়েছে, পাশাপাশি দুটো পদ যুক্ত হলে সন্ধি হয় জানো। হ্যাঁ, এতে ফানির কি হলো? ম্যাম এক্সাম্পল দিলেন হাজব্যান্ড ওয়াইফের, হাজব্যান্ড ওয়াইফ নয় দম্পতির। আহ, তাই তো বলছি, শোনো না, বললেন সন্ধি শব্দের আবার ডিভোর্সও করতে হয়। ডিভোর্স নয় ঝিমকি, বিচ্ছেদ, ওটাকে সন্ধি বিচ্ছেদ বলে। ঝিমকির ক্লাসে সন্ধির কথায় আমার মনে পড়ে গেল আমাদের সন্ধি পড়ানোর কথা। দিদিমণি আমাদেরও দম্পতি উদাহরণ দিয়েছিলেন, এটার বিচ্ছেদ করতে পারবে তোমরা বলো তো? আমরা সবাই সমস্যারে দম যুক্ত পতি দিদিমণি। দিদিমণি বললেন, না হলো না, কে পারবে? পেছনে বসা ফাজি লরিন্দম উঠে দাঁড়িয়ে বলল, দিদিমণি ওটা যোগ হবে না, দম বিয়োগ পতি হবে। আমরা সবাই হেসে উঠতেই দিদিমণি বললেন, এসব কি হচ্ছে কি, দম কেন, জায়া যুক্ত পতি হবে, জায়া মানে পত্নী। অরিন্দমটা তর্ক জুড়ে দিল, কি করে হবে দিদিমণি, যোগ চিহ্ন দিয়ে কি করে বিচ্ছেদ হয়, ও তো সন্ধি হলো, স্বামী স্ত্রীর যদি বিচ্ছেদ হচ্ছে তাহলে যোগ চিহ্ন কেন? দম্পতির প্লাস মাইনাসের এই অঙ্কটা কিন্তু আমার আজও মেলেনি। ভেবে দেখুন, পত্নীকে পতি বা পতি পত্নীকে বিচ্ছিন্ন করছে বটে, কিন্তু দুজনের মাঝে যোগ চিহ্নটা গ্যাঁট হয়ে বসে আছে। দাম্পত্য জীবনটা আসলে এরকমই, ভেতরে ভেতরে সম্পর্কে যত চির ফাটলই ধরুক না কেন, বাইরে তা দেখালে চলবে না, সেখানে বেশ সুখী সুখী একটা ভাব ফুটিয়ে রাখতেই হবে। ওই যে ওই যোগ চিহ্নটা জানেন তো, আমার তো মনে হয় ফাঁক বোঝাবার একটা ফিকির, তাই বাইরের লোকের কাছে, বাড়িতে হঠাৎ এসে পড়া আত্মীয় পরিজনের সামনে দুজনের হৃদ্যতাটা সুখী সুখী ভাবটা ধরি মাছ না ছুঁই পানি করে হলেও চালিয়ে যেতেই হয়। হাড়ির হালটি যেন কেউ টেট্টিও না পায়। এই তো সেদিন কর্তা যেন কিসের একটা ছুটি ছিল অফিসে, বেশ আয়েস করে খুঁটিয়ে খুঁটিয়ে খবর পড়ে টাইম পাস করছেন। এদিকে শনি মঙ্গল অশোক ষষ্ঠী অশোক অষ্টমী সব পরপর হওয়াতে অনেকগুলো দিন আমার নিরামিষে পার হওয়ায় মাছের জন্য ভেতরটা কেমন কেমন যেন করছিল। হাতে এক কাপ চা নিয়ে গিয়ে বললাম, বাকি সব আছে, শুধু একটু মাছ নিয়ে শোনা গো। সঙ্গে সঙ্গে খ্যাক করে উঠল, এখন আমি পারবো না, যা আছে তাই রাঁধো, রোববারে মানা করলে কেন আনতে। আমি চায়ের কাপটা ঠক করে টেবিলে নামিয়ে তেতো হয়ে যাওয়া মনটা নিয়ে পেছন ফিরতেই ল্যান্ডফোনটা ঝনঝন করে বেজে উঠল। হ্যালো, ও তুই?

করছিস? চলে আয় চলে আয়, বলার কি আছে? আরে জমি আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। কে হতে পারে? আঁচ করতে করতেই বেরিয়ে গেলাম বসার ঘর থেকে। ফোনটা রেখে গলার স্বর একদম পাল্টে চায়ে চুমুক দিয়ে বলল, না চাইতেই চা দেওয়ার জন্য থ্যাংক ইউ গো। হ্যাঁ ভালো কথা, শান্তনু বোনকে নিয়ে ঘন্টা চারেকের জন্য আসছে, দাও দাও কি লাগবে বলো। আমিও নিরুত্তাপ গলায় বললাম, যা আছে তাই দিয়েই খেতে দেব। আবহাওয়ার পূর্বাভাস অনুমান করে নিজেই থলে টলে নিয়ে বেরিয়ে গেল। মনে মনে বললাম, আনছো আনো, ওমার যদি জিভে ছুঁয়েছি খাও তোমরা। যথাসময়ে ননদ নন্দাই এলো একদিনের এক্সট্রা পাওয়ার ছুটিকে শনি রবির সঙ্গে জুড়ে দিয়ে দীঘা যাবার প্ল্যানে। ঘরের মিষ্টি বাদ দাও, ননদের আনা মিষ্টিও মুখে না দেওয়াটা ননদ লক্ষ্য করে বলল, বৌদি হাঁ করো তো, সবাইকে দিলে তুমি নিলে না? আরে না না, আসাতে না, আমি পরে ভালো করে খাবো। এড়িয়ে গেলাম, খেলাম না। দুপুরে তিনজনকে খাবার দিলাম দেখে, তোমারটা কই, তোমারটাও আনো, গলায় মধু ঢেলে কর্তা বললেন। ননদ নন্দাইও, হ্যাঁ বৌদি একসাথে খাবো, তোমারটাও আনো। বলতেই, না গো এই মাছ মাংসর মধ্যে আমি আর বসবো না, তোমরা খাও না আমি পরে খাবো। সেই সঙ্গে জুড়ে দিলাম, আজ আমার উপস্থ। শুনেই কর্তার মুখটা এক সেকেন্ডের জন্য ফিউজ হয়ে গেল যেন। তারপরই, ও হো আজ তো তোমার আবার উপোস, এবার এই উপোস টুপোসগুলো একটু কম করো তো। ননদ চালাক মেয়ে, একবার দাদাকে একবার আমাকে দেখে জিজ্ঞেস করলো, আজ কিসের উপোস বৌদি? ও একটা ব্রত রেখেছি। নাও নাও খাও, ট্রেনের সময় হয়ে যাবে। হ্যাঁ গো তোমায় আর একটু মালাইকারিটা দিই, জানো তো তোমার দাদা তো পারলে সবটা একাই খেয়ে ফেলে, এত ভালোবাসে। না রে সত্যি তোর বৌদি না, মালাইকারিটা কিন্তু দারুণ রাঁধে। আদিক্ষেতা। ননদ খাওয়ার ফাঁকেই দাদা বৌদির দাম্পত্য ক্রিকেট মাঠে কার ব্যাট কার বল কতটা স্ট্রং বোঝবার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখে আমিও বেশ ওগো হ্যাঁ গোর ছক্কা চৌকা মারার চেষ্টা করতে লাগলাম। এ যেন সেই এক দলের কাছে আর এক দলের গোহারান হারার পরেও দাঁতকে লিয়ে ওয়েল প্লেড বয়েজের মতো অবস্থা। শেষ পাতে রসমালাইয়ের রসে সরেশ করে মধুর এনো সমাপয়েত করলাম, আবার এসো বলে। খুব ভালো কাটলো বলো আমাদের আজকের দিনটা, কর্তার গলা থেকে রস একেবারে ঝরে ঝরে পড়ছে। এই রসের কথায় মনে পড়ে গেল রামকৃষ্ণদেবকে, জীবনে রসে বসে থাকবি। রামকৃষ্ণের এই কথা যে কত সত্য, এই রসের বসে থাকতে কার না ভালো লাগে বলুন? আমরা তো রসস্থই থাকতে চাই, আর তাই তো রসে যেমনই হোক না কেন টক মিষ্টি তেতো কষা কিচ্ছু বাদ যায় না। জীব আমাদের সদা প্রস্তুত এনি টাইপ অফ রসগ্রহণে এবং সময়ে সময়ে অবশ্যই বিতরণেও। আসলে জানেন তো জীবই সব, যত স্বাদ জীবে বাস, জীবেই জীবন, তার রস থাকলেই হলো। জীব একেবারে লকলক করে ওঠে চেখে দেখবার জন্য, চেটে দেখবার জন্য। সে গুড়ের মিষ্টি হোক, তেঁতুলের টক, নিম করলার তেতো হোক, হর্তুকি আমলকির কষা, সবই যে মিষ্টি হতে হবে তার কি মানে, রস তো বটে। তাই নিম পাতার তেতো রসকে ভেজে শুকিয়ে হলেও খাবো, মুচমুচে করে ভাজা নিমের পাতা দিয়ে গরম ভাতের স্বাদটা একবার মনে করুন তো। আহা, আরে বাবা রসকে নিতে জানতে হবে, আর এই নিতে পারার গুণেই তো নিম নিঃসন্দেহ অমৃত হয়ে ওঠে, বিশেষ করে তা যদি অন্যের হাঁড়িতে হয়। হাঁড়ি মানে বাড়ি আর কি, অন্যদের সংসারে তাদের দাম্পত্য জীবনে বয়ে যাওয়া সব রসই আমাদের বড় উপাদেয় লাগে। তাদের ঝগড়ার ঝাল, ঝামটার ঝাঁজ, খেঁচানোর তেতো, সবের স্বাদ নেওয়ার জন্য সে কি আগ্রহ আমাদের। কৌতূহলী পাড়া প্রতিবেশীকে অবশ্য আমি দোষ দিই না, কারণ আমার নিজের জীবন নিম্নিসন্ধির তেতোতে যতই ভরা হোক না কেন, অন্যের দাম্পত্য জীবনের গোড়ার কথাটা জানার আগ্রহ কি আমার কম? এই তো আমাদের সামনের বাড়ির ছেলেটা যখন নতুন বিয়ে করা বউকে নিয়ে ঘর করতে এলো, ওদের টান টান পর্দার ভেতরে চোখ পাঠাতে কম চেষ্টা করেছি। আমার বসার ঘরের মুখোমুখি ওদের শোবার ঘরের জানলা, পর্দা সরলেই সব দেখা, আর কানকে খাড়া করলেই সব শোনা যায়। এই তো বছর কয়েক আগের কথা, সকাল তো ১১টা হবে কি হবে না, সব কাজকর্ম আমার সারা, ছেলে মেয়ে কলেজ বেরিয়ে গেছে, কর্তা তো সেই কোন কাক ভরে চা বিস্কুট খেয়ে টিফিনটি নিয়ে বেরিয়ে গেছেন। বিকেল ৫টার আগে কারোর ফেরা নয়, এক কাজের বউটি ছাড়া, তাও বেলা ৩টা নাগাদ। ভাবলাম দেখি নতুন বউটা কি করছে একা একা। চায়ের কাপটা হাতে নিয়েই জানলা থেকে আওয়াজ দিলাম, কি গো কি করছো, রান্নাবান্না হয়ে গেল? সঙ্গে সঙ্গে জানলার পর্দা সরে গেল। নতুন বউ খাটে বসেই বলল, না রান্না হয়নি এখনো, আজ ওই রাঁধছে। ও আজ ছুটি বুঝি।

0: ছুটি নিল। আসলে কি হয়েছে জানেন তো? আদুরে গলায় যা বলল তার সোজা কথায়, সকালে মেয়েটি দুবার হেঁচেছে, নাক দিয়ে জল পড়েছে। দেখুন না, আমাকে খাটে শুইয়ে রেখেছে, নামতেও দিচ্ছে না, মাটিতে নামা বারণ। ও মা, তাই নাকি? তা বাছা, তুমি তাহলে খাটে শুয়ে আরাম করো, আমি আর বিরক্ত করব না, বলে ঘরে ঢুকে এলাম। মনে মনে বললাম, হ্যাঁ, নতুন নতুন বধু, যেন চাক ভাঙা ঠিক মধু। অমন মধুর ভালোবাসা ঝেঁঝে যেতে যে বেশি দিন লাগে না তা তো তোমার জানা নেই, তবে না জানতে হলেই ভালো। অমন আমার হাঁচিতেও একদিন রানীর মতো শুইয়ে পদসেবা করেছেন, গরম তেল মালিশ করে দিয়ে। কিন্তু আজ সর্দি কাশি হাঁপানিতে নাবিশ্বাস উঠে এলো, আমার স্বামী ঘুরেও দেখেন না, কোথায় যেন একটা ছাড়া ছাড়া আলগা আলগা ভাব। যাক সে কথা, রবীন্দ্রনাথের নষ্টনীড়ের মতো জোড়া ভাঙা দম্পতি ছড়াছড়ি ঘরে ঘরে, তাই সুখী দাম্পত্য জীবনের সাতকাহন জানার উদগ্র ইচ্ছে যে আদৌ অন্যায় আবদার নয় সে মানতেই হবে। তবে কিনা কাহনের গুরুত্বটা কম করে আঁকলে চলবে না, একটি কাহন মানে পুরো ষোলোটি আনা সেটি ভুললে চলবে না। এখন জানেন তো, বাইরে যতই হ্যাপি কাপেলের মুখোশ পরে অভিনয় করি না কেন, জীবন যেন নিঃসঙ্গ মনে হয়। যে স্বামী আমার বাপের বাড়ি যাওয়ার নামে কি ভীষণ মন খারাপ করত, আর আমার চোখে চোখ রেখে গাইত, অভিনা যাও ছোড়কে কি দিল অভি ভরা নেই, ভরবে কি করে দিল যে তখন দরিয়া কত বড়। যে স্বামী আমাকে চোখে হারাত, যে স্বামীর চোখে আমার জন্য ভালোবাসা উছলে উছলে পড়ত, দেখে বন্ধুরা ওকে বলতো তুলসীদাস, বড়রা বলতো রামসীতা কি জড়ি, সেই স্বামী আজ ঘুরেও দেখে না। দেখুন, জনান্তিকে মনের গোপন কথাগুলো বলেই ফেললাম, কিন্তু জনসমক্ষে এসব কথা, এমন ব্যবহার, নইব নইব চ। আগ্রহের নিরসন আমাদের একটা অদ্ভুত সুখসুখ অনুভূতি এনে দেয়, আর কোনো দম্পতির ব্যক্তিগত জীবনের আঁতিপাঁতিতে উঁকিঝুঁকি দিয়ে কিছু জানতে পারার মজাই আলাদা। কারণ ব্যস্ত সমস্ত উদয়াস্ত দৌড়ঝাঁপের ফাঁকে কিছু আবিষ্কার করতে পারার আনন্দ কি কম। তবে উল্টো দিক থেকেও তো সতর্ক থাকতে হবে, কেউ যেন না গোড়ার গলত জেনে ফেলে। এই যে বাইরে সবাই এত সুখী সুখী মুখে ঘুরে বেড়ায়, লোককে উপচে পড়ার সুখ দেখায়, তার কি সব সত্যি মনে হয় আপনার? তা কিন্তু আদৌ সত্যি নয়, আমি হলপ করে বলতে পারি, ও সুখী ছবিটা খাঁটি নয়, ওতে যথেষ্ট মিশেল আছে। এ বাবা, আমার ব্যক্তিগত দাম্পত্য জীবনের অভিজ্ঞতা। দাম্পত্য জীবন নিয়ে আগ্রহ বেঁচে থাক, আর তাই তো জীবনে ভালোবাসা থাকুক না থাকুক, বিবাহবার্ষিকীতে বাড়িতে ফুল আসুক না আসুক, নতুন শাড়ি পাই আর না পাই, ফেসবুকে হ্যাপি অ্যানিভার্সারি টু দ্য লাভ অফ মাই লাইফ স্ট্যাটাস আপডেটটা ম্যান্ডেটরি, সেটা কিন্তু চালিয়ে যেতেই হবে।
1: শুনলেন রম্য রচনা সুখী দম্পতির সাতকাহন, এই নিয়ে বললেন লিলি দাস। এখন শুনুন আপনাদেরই পছন্দের বৃষ্টির গান।

শুনছিলেন বর্ষার গান, শিল্পী ছিলেন নন্দিনী ভট্টাচার্য। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় রীতা গুহ বিশ্বাস। নমস্কার।